ঋতু অনুযায়ী সকালের অনুভব সতরে নিয়ারা। রুদ্র সন্ন্যাসী গ্রীষ্ম সকালের অনুভবকে তো আপন বর্তমান অঙ্গে নিভাউছন্তি। যদিও আম উপকূলবর্তী অঞ্চলের এই সকাল টিকে শীতল, তথাপি ঝাড় গম গম হয়ে দেহরু বাহারি পড়ুছি। হ্যাঁ আজ্ঞা, এথিপাইঁ সকাল ব্যায়ামকে শীঘ্র সারি দিয়ন্তু। খরা টাণ হেবা পর্যন্ত ব্যায়াম করন্তু নাহিঁ। গাধুয়া পাদুয়া কার্য শীঘ্র সারি দেলে ভল। এই সকাল চা কফির অভ্যাস থিলে বি কম পিয়ন্তু। থন্ডা পিবা পানি, লুণ চিনি লেম্বু সরবত, বেশি জলীয় অংশ থিবা ফল পাখরে রখন্তু। শরীরু অধিক ঝাড় বহি অবস লাগিলে এসবুর ব্যবহার নিশ্চিন্ত করন্তু। অত্যধিক বা নিহাতি আবশ্যক নথিলে দিন এগারটারু চারিটা পর্যন্ত বাহারে রুহন্তু নাহিঁ। মুন্ড বুলাইবা, বান্তি, জিভ শুখিযিবা, শরীরে উত্তাপ বড়িযিবা, ঝাড় জমা ন বহিবা ভলি অংশুঘাতর লক্ষণ দেখাদেলে তুরন্ত নিকটস্থ সরকারী ডাক্তারখানা যাই পরামর্শ করন্তু। আপনার আখপাখরে কেহি যদি এভলি পরিস্থিতিরে পড়ন্তি, তাহলে মধ্যে তুরন্ত প্রাথমিক চিকিৎসা করাই ডাক্তারখানাকু পঠাই দেবার ব্যবস্থা করন্তু।

0: নাকি? কোন অধিকারে?
1: সীতা সীতা প্লিজ ডোন্ট বি ইমোশনাল প্লিজ।
0: এ ফটোকে দেখুছ? দেখ দেখুছ ইয়াকু? আজি তার জন্মদিন, আজি তাকে 23-24 চালি থাকত। কোয়ারে গলা সে? কোয়ারে গলা? কোটি হচ্ছি গলা? কোটি সে হচ্ছি গলা? বস অটকে ঘোষারি আনি সমস্ত কলা মচ মচ পিচু রাস্তাটাকে তুমি রক্তরে লাল করেদেল, কাহি কোন অপরাধ করেদেল? সে কি অপরাধ করেদেল?
1: সীতা মনা করছে, সীতা
2: সেন্সলেস হয়ে গেলে বোধ হয়।
1: সীতা
3: এই পানি নিয়ন্ত্রণ

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আসন্তু শুনিবা কেতোটি আধুনিক গীত প্রথমে শিল্পী মহাপাত্র মিনতি ভঞ্জ শিল্পীঙ্ক কণ্ঠরে মনোরমা বিশ্বাল মহাপাত্রঙ্ক রচনা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শিল্পী মহাপাত্র মিনতি ভঞ্জ, এথর গাইছন্তি মনোরমা বিশ্বাল মহাপাত্রঙ্କ ଅନ୍ୟ ଏକ ରଚନାରୁ।

সঙ্গে সঙ্গে কহিলে ইয়ে ক্ষুদ্র বেঙ্গ ঠার জন্ম হয়েছি ইয়া নাম আজি ঠার বেঙ্গবতী রূপে বিদিত হেউ হে গুণী জ্ঞানী বিবেকী মহোদয় বিচার করিবে সেই যে বেঙ্গবতী কন্যা কু আজ্ঞা ইয়ে ঋষি দুজন অতি যত্র সহকারে লালন পালন কলে ক্রমে বাল্য পৌগণ্ড অতিক্রম করে যৌবন রাজ্যে পদার্পণ করেছি যৌবন কেমিতি আসুচি গোটায় পদ শ্লোক অলঙ্কার শেখর প্রমাণ করতে অষ্ট বর্ষা ভবেত গৌরী নব বর্ষা চরোহিণী দশ বর্ষে ভবেত কন্যা হত উর্দ্ধ রজস্বাল আঠ বর্ষিয়া ঝিয়র অবস্থা গৌরী বলে কুহতি নব বর্ষর ঝিয়র অবস্থা রোহিণী বলে কুহতি দশ বর্ষর ঝিউ কন্যা বলা যায় তদুর্ধ দশ বর্ষর ঊর্ধ্ব হলে সে ঝিউটি রজস্বলা হইতান্তি যৌবন আসিলা যে কেত বর্ষরে কেতবেলা আসিলা জনা পড়লা এথিপাই গৌরাঙ্গচন্দ্র বারিকী মহোদয় পদটি প্রমাণ দিয়ে কেমিতিকা ওটা ছান্দ আনে ইয়া ক্রম।

0: বিবুধা মন্ডলী মোর
1: ধন মারিলে
0: ইয়ে কথা কু বিচার কর
1: ধন মারিলে
0: সম্মানীয় পণ্ডিত মন্ডলী আজ্ঞা ইয়ে বাড়ি তা বাটরে চলি গলা রাবণ কান্দিলা কহিলা ঋষি পঙ্গব মতো ইয়ে কন্যা কেমি বঞ্চাই করে দিও কহিলে মুখ ছুইমিনি কিন্তু তোম দ্বারা হব আউ অন্য জনক ডাক সেইটু ময় দানবাসী করে পহঞ্চলে ময় দানব সে যে দুই ফাড় শবক একত্রিত করে কোড়ে ধরি বসিলে ঋষি মৃত্যু সঞ্জীবনী মন্ত্র পড়ি সে যে কন্যা জীবন্ত করাই দেলে কহিলে আউ গোটিয়ে কথা মো না হচ্ছে মন্দ এবং ইয়ে মো সান ভাই না হচ্ছে উদর আম মন্দ উদর নাম কু মিশাই করে ইয়ে কন্যার নাম মন্দ ধরি হেউ বৈদিক নীতিরে মো রাবণ হস্ত

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর গীত শুণা পাই এসএমএস করন্তু 09495963210 নম্বর আমি রহিলু আপন মানকর এসএমএস অপেক্ষারী।

তেবে শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসি সারিছি চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কেউঠ আসিছি কি পঠাইছন্তি তেবে প্রথম এসএমএস টি পঠাইছন্তি নারায়ণ প্রধান বি ব্রহ্মপুর বগুড়া গঞ্জামরু শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি কথাচিত্র হমরাজর গীত তুম অগর সাথ দেনে কো ওয়াদা করো এই গীতটিকে গাইছন্তি মহেন্দ্র কাপুর তেবে শ্রোতা বন্ধু আপনকর অনুরোধর গীতটি আমি প্রচার করুছু শুনি নিয়ন্তু

দিওয়ানা কথাচিত্রর এই গীতটি গাইছেন অলকা ইয়াগ্নিক এবং বিনোদ রাঠোর। অনুরোধকারী শ্রোতা হলে বাসুদেব, ত্রিলোচন, কালিয়া, বড়িয়া, কুন্নি, লিটুনি এবং বাপাবু।

খুব সুন্দর গীতটিয়ে অনুরোধে আসিছি। কথাচিত্র চকা চকা ভৌঁড়ির গীত বন্ধুটিয়ে খুজু খুজু পাইছি যাহাকু সে আজি মোর বধু। গীতটি গাইছেন্তি রতিকান্ত শতপথী এবং তৃপ্তি দাস। তেবে অনুরোধ করেছেন প্রমোদ কুমার সাহু, ডিহ সাহি, কাদুয়াপড়া, জগৎসিংপুর।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমে শুনন্তু খঞ্জনি ভজন, পরিবেশন করেছেন দাশরথী মহারণা।

0: और फास्ट लिखिबा प्रैक्टिस काकि एसएससी रे बहुत से माने लिखंती तो तंकर राइटिंग प्रैक्टिस बहुत हे जाय
1: आज्ञा
0: और इंग्लिश बहुत स्ट्रांग
1: आज्ञा
0: सो वर्ल्ड रे जोठी भी बोले हम सब स्टूडेंट्स आउटशाइन करंती तंकर वे ऑफ टॉकिंग तंकर केंती कैरी करे निजुकु से डिफरेंस आसी जाय
1: आज्ञा এইটি আপনার প্রশ্নটি আপনার তো বহুত বর্ষ হল শিক্ষকতা করছেন তবে আপনি যে স্কুলে কাম করছেন সে স্কুল বিশেষতা কোন
0: ঝিও মানকর ওভারঅল ডেভেলপমেন্ট
1: আজ্ঞা
0: সে মানে পাঠরে বি যেতে ইম্পর্টেন্স দিয়ে সেটা হি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রে বি
1: আজ্ঞা
0: তাকে মরাল ভ্যালুস বহুত দিয়া যায় তুমি বড় হইকি তো ইউ উইল বি দ্য লেডি অফ দ্য হাউস তো সেমতি হি ডেভেলপ করা যায় তাকে অনেস্টি ট্রুথফুলনেস এইসব বহুত কুয়া যায় কি এমতি তুমি চালে
1: মানে কহবাকু গলে তাঙ্কর চরিত্র
0: ডেভেলপমেন্ট বহুত হয় চরিত্রে বেশি স্ট্রেস দিয়া যায় কি পাঠরে ঠিক আছে কিন্তু গোটে পিলা ক্লাসরে কেমতি বিহেভ করে টিচার তাকে বেশি ভালো পায় কাইকি সে মরালি ও তার বিহেভিয়ার বহুত ভালো মার্কস তো ঠিক আছে পিলা মানে পড়লে লিখি পারিবে মার্কস দিয়া যাব কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট ঝিও মানে না ঝিও মানকর মানে মরালিটি বহুত দরকার সে মানে আগে যাই কি ফ্যামিলি করিবে মা শিক্ষিত হলে হি ভালরে সে পিলাঙ্কু বি আগে সেমতি শিখাইব
1: আজ্ঞা গোটিয়ে ঘরর মেরুখুঁটি কহিলে মা টিয়ে তবে এইটি আপনার আউ গোটিয়ে প্রশ্ন যে আপন কহিলে কি আপনার স্কুলে কহবাকু গলে নৈতিক শিক্ষা উপরে আপন মানে বহুত গুরুত্ব দিয়ন্তি তবে কেবল ঝিওটি পাই নহে গোটে পিলাটি পাই কি এই যে নৈতিক শিক্ষা কাইকি জরুরি কেতে জরুরি
0: আমি সমস্ত সভ্য সমাজে রহুছন্তি সেইটি নৈতিকতা না রইলে আমি তো জানবর বরিয়া হই যেবে সেইটা পিলা যেবে মানে ঘরটু শিখন্তি ঘর তো ফার্স্ট স্কুল তারপরে মা হচ্ছে ফার্স্ট টিচার
1: আজ্ঞা
0: যেবে মাঙ্কর নৈতিকতা ভালো সে সেমতি সংস্কার দেই পারিবে পিলাঙ্কু ও বহুত জরুরি আজি গোটে লোক পড়ি কি গোটে ভালো পোস্টে যাই কি বি যেবে সে নৈতিকতা ভালো রহিলে সে কেবে করাপ্ট হবো নাই
1: আজ্ঞা
0: তো নৈতিকতা বহুত দরকার কাইকি আগে যাই কি বি সে চাকরি যোটি করিবে ভালো না পাইবে যেবে তাঙ্কর ক্যারেক্টার স্ট্রং আছে
1: আজ্ঞা কহবাকু গলে যদি আমার মূল্যবোধ ঠিক থিব নৈতিকতা আমার থিব তাহলে আমি কেবল নিজের যে ভালো করিবা তা নয় আমপাই কি দেশ সমাজ মধ্যে কিছু ভালো কাম হই পারিব
0: হ্যাঁ সে তো সত্য
1: বর্তমান যে শিক্ষাটা দিয়া যাচ্ছি সেথিরে আপনার দৃষ্টিরে জ্ঞান ভিত্তিক বা গুণবত্তা ভিত্তিক শিক্ষা এবং মার্ক বেসড এডুকেশন সে বিষয়ে আপনার কোন কহবে
0: ভ্যালু বেসড এডুকেশন নিহাইতি দরকার যেমতি আমি কইলে গোটে মানে হিউম্যান বিং পাই সেইটা নিহাইতি দরকার কিন্তু আজিকালি সমস্ত মার্কস দেখছে সব জব পাই কম্পিটিটিভ এক্সাম আপনকর সে মার্কস না উঠিলে আপন জব পাইবে না তো পিলাঙ্কু দিন রাতি পাঠ পড়ন্তি সব করন্তি তো সেইটা পাই ভ্যালু বেসড হেলে সেই মানে ডিসিপ্লিন রে আসি যাবে
1: আজ্ঞা
0: ভ্যালু এডুকেশন রে গোটে লোক ডিসিপ্লিন রে আসি যান্তি সে জানিছন্তি এইটা মো পাই ঠিক এইটা গলত তো সবুবেলে রাইট পাথ রে যাবে
1: আজ্ঞা আপন এই স্কুল রে কো শ্রেণী রে পিলা মানকু পাঠ পড়ুছন্তি
0: 4, 5, 6, 7
1: আজ্ঞা চতুর্থ শ্রেণী রে সপ্তম শ্রেণী পর্যন্ত পিলাঙ্কু পাঠ পড়ুছন্তি আপন বড় ক্লাস রে পিলাঙ্কু পড়ুছন্তি ছোট ক্লাস রে পিলাঙ্কু বি পড়ুছন্তি দুই জন পিলাঙ্কু পাঠ পড়িবা ভিতর আপন কোন ফরক অনুভব করন্তি
0: ছোট পিলা না সে মানে বহুত লাভিং
1: আজ্ঞা
0: যেমতি সেমানে গ্রো হয়ে যাচ্ছন্তি তাঙ্কর টিকে থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যায় সেতেই ও বেশি নেই পাঠ পড়িবা বি সেম যেবে পাঠর কথা উঠিবু সেমানে সেতে হি সিনসিয়ার
1: আজ্ঞা
0: কিন্তু তাঙ্কর থিঙ্কিং রে ডিফারেন্স আসি যায়
1: আজ্ঞা কো প্রকার ভাবনাত্মক তাঙ্কর ভিতরে পরিবর্তন দেখা যায়
0: আচ্ছা যেবে ছোট অছন্তি না তাঙ্কু পাই তাঙ্কো মিস সবু কিছি মানে মিস যোটা কহিলে সেইটা সত্য তা মা বাপা বি কিছু কইলে মানন্তি নাই তো যেমতি বড় হই যাওছন্তি টিকে তাঙ্কর অ্যাটিটিউড টুয়ার্ডস টিচার চেঞ্জ হই যায়
1: আজ্ঞা আপন তো অনেক বর্ষ হলানি শিক্ষকতা করুছন্তি যেতবে আপন নুয়া নুয়া এই ক্ষেত্রে কাম করিবা আরম্ভ করিলে সেই সময়ের ছাত্রছাত্রী আর বর্তমানের ছাত্রছাত্রী মানক ভিতরে আপন কোন ফরক দেখন্তি
0: আগে বহুত সিম্পলিসিটি থিলা মোর এবে 30 বর্ষ হয়ে যাবে সো 30 বর্ষ মানে বহুত বড় টাইম সেই টাইম রে পিলা মানে বহুত অবিডিয়েন্ট ডিসিপ্লিন মানে আপন ভাবন

শ্রোতা বন্ধু আপন মানে মঞ্জুল মধ্যাহ্নরে দিন বারোটার গোটায় যাই ওড়িয়া কথা চিত্রর গীত শুনছন্তি। কিন্তু বর্তমান সময় হেউচি চিরহরিত্র সময়, ওড়িয়া লঘু সঙ্গীত এবং ওড়িয়া আলবম গীতর শুনিবার সময়। তেণু আপন মানকু অনুরোধ যে আপন মানে চলচ্চিত্রর গীত শুনিবা পাই অনুরোধ করি এসএমএস করিবা পরিবর্তে আলবম গীত বা লঘু সঙ্গীত শুনিবা পাই অনুরোধ করি আমা পাখকু এসএমএস করন্তু। আমি শুনিবু আপন মানকর মনপসন্দর লঘু সঙ্গীত এবং আলবম গীত।

তেবে শ্রোতা বন্ধু, কিছু আলবম গীত শুনিবা পাই আপন মানে এসএমএস করি সারিছন্তি। তেবে প্রথম এসএমএস টি পঠাইছন্তি জগৎপুর রু রূপালি। শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি আলবম মো প্রিয়ার বাবুল সুপ্রিয় গাইথিবা এই সুন্দর গীতটি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী এসএমএসটি আসিছি ভুবনেশ্বরৰ, পঠাইছন্তি পূজা, শুনিবাকু ইচ্ছা প্রকাশ কৰিছন্তি। ଆଲବମ୍ ସାଥିର ଗୀତ ଯୌବନ ସାଗରରୁ ସାମୁକାଠି ଖୋଜୁଥିଲି ମୁଁ ତୁପରି ସାଥିଟେ ମୋତିଟେ ପାଇଗଲି, ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ମହମ୍ମଦ ଅଜିଜ। ତେବେ ପୂଜା, ଆପଣଙ୍କର ଅନୁରୋଧର ଗୀତଟି ଆମେ ପ୍ରଚାର କରୁଛୁ, ଶୁଣି ନିଅନ୍ତୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিকে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মুঁ সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ରାତ୍ରି ଘୋଷଙ୍କ କଣ୍ଠରେ ଗୀତଟି ଶୁଣିବା ପାଇଁ ଅନୁରୋଧ କରି ଏସ୍ଏମ୍ଏସ୍ କରିଛନ୍ତି କନିକା ଛକ କଟକରୁ ଶୀର୍ଷା।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଏସଏମଏସଟି ଆସିଛି ମହମ୍ମଦପୁର ବିଲହାଟ କଟକରୁ। ପଠାଇଛନ୍ତି ବାପୁଜୀ ପାତ୍ର, ବାଉରୀ ବନ୍ଧୁ ପାତ୍ର। ଆପଣମାନେ ଶୁଣିବାକୁ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ମହମ୍ମଦ ଅଜିଜ ଗାଇଥିବା ପୁନେଇ ଜହ୍ନ ଆଲବମ୍ର ଏହି ସୁନ୍ଦର ଗୀତଟି।

শ্রোতা বন্ধু, মহিলা মানক সশক্তিকরণ পাই আম সরকার কার্যকরী করেছন্তি অনেক যোজনা। আজি জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি। রাজনীতি ক্ষেত্রে দক্ষতা দেখাইবা সহ প্রশাসনিক ক্ষেত্রে মধ্য নিজের নিপুণতা প্রকাশ করুছন্তি। কহিবাকু গলে আজি নারী সশক্ত এবং কর্মতৎপর, সবুঠি এমানকর জয়গান। তেবে গণতন্ত্রে মহিলা মানক ভাগিদারিতা সম্পর্কে আজি আসন্তু শুনিবা এক আলোচনা।

0: নমস্কার শ্রোতা বন্ধু এবং যে শুনেপারুচার মতো সমস্ত মোর এই পবিত্র যাত্রা এবং নবীবর্ষর যে পদযাত্রা যে আমি সামিল হয়ে পারছে এবং আকাশবাণী সহ পাদরে পাদ মিলে আমি চাল পারছে সেই নিজকে গর্ব মনে করছি এবং আহরি বহুত এক্সাইটেড ফিল করছি। সবুঠু বড় কথা হল যে আকাশবাণী র যে স্বর আম সময়ের সমস্ত আজ যে শ্রোতা হয়েছে আমি সাহিত্য সঙ্গীত এবং সংস্কৃতি সভ্যতা এবং সমাজ পাই গোটা লা প্রথম স্বর এবং সেই স্বর মাধ্যমে এবং যেটা কি আমি প্রথম সাধনা যে আমি সঙ্গীত শুনেপারু এবং সূচনা পাইপারু এবং সব প্রকার মনোরঞ্জনের মাধ্যম হই লা এবং তার সেই যে মহাকর্ষণ হি আজ মো ভি অনেক শ্রোতা কলাকার করছি এবং সাধারণ মানুষকে জনে জিজ্ঞাসু এবং জনে জ্ঞানীগুণী পরিচয় দিয়েছি। সেইভাবে এক আকাশবাণীর নবীবর্ষর বৃদ্ধ এবং আগুক আহরি চালবে যার চালা আহরি বাকি অঙ্করি যাত্রায় সামিল হয়ে তাঁর পাদরে পাদ মিশাই এবং তাঁর আঙ্গুটি ধর চালুবার যে মহান অনুভবরে মু আজ উৎসাহিত এবং উল্লসিত এবং সমস্ত সাধুবাদ এবং নমস্কার জনাই।
1: মু হচ্ছে চিত্তরঞ্জন স্বাই, আকাশবাণীর জন কর্মচারী। আজকু দীর্ঘ 32 বর্ষ হল মু এই সংস্থা সহ ওতপ্রোত ভাবে জড়িত অহবাক গেলে আকাশবাণী হচ্ছে মোর ভাতহাণ্ডি এবং মোর হৃৎস্পন্দন। আজ নবেবর্ষ 90টি বসন্ত অতিক্রান্ত করেছি, সে আজ বৃদ্ধ বা বয়োবৃদ্ধ কহিলে অত্যুক্তি হব না। এই আকাশবাণী কেতে যে শ্রোতা, কেতে যে কবি, কেতে যে গীতিকারক জন্ম দিয়েছি, ইতিহাসটা পৃষ্ঠা উন্মোচন কলে আমি তাকে নিশ্চয় দেখিপার। আকাশবাণীর এই পদযাত্রা সরল সুগম হেউ। কথার কহতি চালবি চালবি নপড়িবি থকি মুদিবা আগর আখি, ইয়ে হচ্ছে সেই আকাশবাণী যে লোকঙ্কর প্রতিটি দুঃখ কষ্টরে ঠিয়া হয়েছি প্রত্যেক জায়গায়, মানে আকাশঠু আরম্ভ করে স্থলভাগ পর্যন্ত প্রত্যেক জায়গায় আকাশবাণী সমস্ত প্রেরণা যোগাই আসছি, সমস্ত সাহায্য সহানুভূতির পাত্র হয়ে পারছি। তেমনি এই আকাশবাণী শুভকামনা করছি, আশা করছি এই আকাশবাণী সবুদিন এমিতি আগেই চালি থাউ।
2: এভাবে এক কার্যক্রমে আকাশবাণী কার্য করুথিবা অনেক কর্মকর্তা মানে অবসর নেলা পরে মধ্যে সেমানে আজির দিনরে জোড়ি হইছিলে এভলি এক নিয়ারা কার্যক্রমরে। চলন্তু শুনিবা সেমানে কোন কহুছন্তে।
3: মো প্রকাশ কুমার পতি, এক্স ডিডিজি আকাশবাণী কটকরে থিলি, রিটায়ার্ড করে যাইছি। আজি যো ইভেন্টটা নববর্ষ পূর্তি আকাশবাণীর, সেতিপাই আকাশবাণী কটক গোটে ওয়াকাথন প্রোগ্রাম করেছিলা যেউথরে পার্টিসিপেট করি বহুত খুশি লাগিলা। আকাশবাণীর যে অবদান সোসাইটি পাই আর নববর্ষ ভিতরে সে যেতে অবদান লোকমানকু সোসাইটি রে যেতে চেঞ্জ আনিছি বিভিন্ন প্রোগ্রাম মাধ্যমে, তার কন্ট্রিবিউশন তো কেবে বি ভুলি হবনি। আমি বি যেতবে স্কুলে পড়ুলু সবুলে রেডিও মাধ্যমে বি নিজকু চেঞ্জ করিছু, তেণু এবে বি সেই টাইপর ভালো ভালো প্রোগ্রাম আকাশবাণী কটক করি করি পব্লিক মানক পাকে পৌঁছাই পারুছি। এবে নববর্ষে আকাশবাণী সেবা দেবার পৌঁছিছি, তেণু এমতি সেবা দেই থাও তার কন্ট্রিবিউশন কু মনে পকাই পাই আজ যে ওয়াকাথনটা হেলা আমি পার্টিসিপেট করি আমাকে বহুত ভালো লাগিলা। বহুত বড় বড় অফিসর যেমানে এ বড় বড় পোস্টরে দিল্লিরে থিলে এটি আকাশবাণী কটকরে থিলে সমস্তে আজ আসি পার্টিসিপেট করছন্তি সেই খুশিরে, যে আমি কিছু অবদান দেইথুলু বি ডিপার্টমেন্ট কু আর সেই অবদানটা ডিপার্টমেন্ট দেই চালিছি দেই চালুথিবা মধ্যে।
4: ମୋ ନାଁ ହେଲା ହୃଷିକେଶ ପାଣି, ମୁଁ ଆଡିସନାଲ ଡିଜି ଥିଲି ଆକାଶବାଣୀର। ଆଜି ମୁଁ ବହୁତ ଖୁସି ଯେ ଆକାଶବାଣୀ କଟକ ତରଫରୁ ଆକାଶବାଣୀର 90 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଉପଲକ୍ଷେ 1936 ମସିହାରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ବହୁତ ଭଲ ଲାଗିଲା ମୋତେ। ଚାଲି ଚାଲି ବହୁତ ଷ୍ଟାଫ ଆସିଲେ, ବହୁତ ଗର୍ବର କଥା, କଳ୍ପନା କରିହେବନି। ସାଧାରଣ ଜନତାମାନଙ୍କ ପାଇଁ କ'ଣ ସେ ନ କରିଛି, ଶିକ୍ଷା ଦେବା, ତାଙ୍କର ଏଣ୍ଟରଟେନ୍ କରାଇବା ଏବଂ ନ୍ୟୁଜ୍ ମାଧ୍ୟମରେ ସମସ୍ତଙ୍କୁ ଆକାଶବାଣୀ ଏଜୁକେଟ୍ କରିଛି। ବିଶେଷ କରି ମୁଁ କହିବି କଟକର ମୁଁ ଡାଇରେକ୍ଟର ଥିଲି 5 ବର୍ଷ, ତାପରେ

0: প্রচার করল অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ৪৬তম ভাগ। কণ্ঠদান করেছিলেন সুভাষ দাস, লক্ষ্মীকান্ত পালিত, নন্দিতা ভঞ্জ, শিবারাণী মহাপাত্র এবং অরবিন্দ মুদুলি। বেতার সম্পাদনা ডক্টর বিচিত্রানন্দ মহান্তি, সঙ্গীত পরিচালনা তারাকান্ত পণ্ডা, বর্ণনা বসন্ত মহান্তি এবং প্রযোজনা সুহাস মহান্তি। আকাশবাণী কটক শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ভৌণী মানে, ঘাস দমন পাই মাটির জাত পোকর অন্ডা ও শুকর দমন পাই বর্তমান খরাটিয়া চাষ করন্তু। খরাটিয়া চাষ করি জমিরে সবুজ সার হিসাবরে ধনিচা মঞ্জিকু একর প্রতি 10 কিলোগ্রাম হিসাবরে বুণন্তু। অমল হইতিবা ধান, চিনাবাদাম, মুগ এবং বিরিকু সাইতি রখিবা পাই প্রথমে ভালোভাবে খরারে শুখাই দিয়ন্তু ও সাইতা জায়গাকু ভালোভাবে সফা করন্তু। খরা সময়ে বাহারকু বাহারুথিলে ওদা গামুছা কিংবা ছতা ব্যবহার করন্তু, ঠিক সময়ে পানি পিয়ন্তু। জমির প্রকার, মাটির উর্বরতা ও জলসেচনর সুবিধাকু বিচারকু নেই খরিফ ফসল পাই যোজনা প্রস্তুতি করন্তু। দিনর তাপমাত্রা বৃদ্ধি সহ গ্রীষ্ম লহরী প্রবাহর পূর্বানুমান থিবারু অধিক গরম সময়ে জমিরে কাম করন্তু নাহি। খরা সময়ে মুন্ড ও বেককু ঢাঙ্কিবা পাই চৌড়া টোপি কিংবা কপড়া ব্যবহার করন্তু। সর্বদা প্রামাণিক বিহন ব্যবহার করন্তু। প্রতি তিনি বর্ষ পরে এহাকু পরিবর্তন করন্তু। উন্নতমানর বিহন, অধিক অমলক্ষম বিহন ব্যবহার কলে অমল 15% বৃদ্ধি হইপারিব। ফল বগিচারে নিয়মিত জলসেচন করন্তু। গছমূলরে নড়া, শুখিলা পত্র, করতগুণ্ড আদি দ্বারা জৈবিক আচ্ছাদন সহ বুন্দা জলসেচনর ব্যবস্থা করন্তু। চাষীভাইমানে বজ্রপাত সময়ে খোলা স্থান, গছ তড়ে কিংবা পানি থিবা স্থান নিকটরে ন রহিবাকু পরামর্শ দিয়াযাউছি। যদি কোনসি সুরক্ষিত স্থল উপলব্ধ নথায়ে তেবে খোলা জায়গায় তলকু বসি দুইটি পাদকু একাসাথে রখন্তু, যেপরিকি শরীরর সবুঠারু কম অংশ মাটি সহিত লাগি রহিব। ধান সাইতি রখিতিবা বস্তা কিংবা কোঠরীরে পোক দেখাদেলে আলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট 1 টন ধান পিছা 3টি, সমুদায় 9 গ্রাম ট্যাবলেট কন্নারে গুড়াই রখন্তু। এহাপরে ভালোভাবে তারপলিন ঘোড়াই দিয়ন্তু, যেপরিকি কিছু ফাঙ্কা জায়গা নরুহে। যদি কোঠরীর সন্ধি জায়গা কিংবা কবাট ফাঙ্কা জায়গা থাকে তবে কাদুও কিংবা সেলোটেপ দেই ভালোভাবে বন্ধ করন্তু, যেপরিকি বাষ্প বাহারকু ন আসে। এইপরি 7-10 দিন পর্যন্ত কোঠরীর বস্তা মুহ ভালোভাবে বন্ধ করন্তু। বর্তমান সময়ে আখু ফসলরে সরল কাণ্ডবিন্ধা পোকর আক্রমণ দেখা দেইথায়। আখু ফসলরে সরল কাণ্ডবিন্ধা পোকর পরিচালনা পাই গ্রীষ্ম ঋতুরে নিয়মিত ভাবে জলসেচন করন্তু, মাটি শুখিলা রখন্তু নাহিঁ। পোক ও অন্ডাপুঞ্জগুড়ি হাতরে ধরি নষ্ট করে দিয়ন্তু। আক্রান্ত পিলগুড়ি মাটি তলু কাটি দূরে নষ্ট করে দিয়ন্তু। প্রথমথর হুড়া টেকিবা সময়ে মাটিরে একর প্রতি 10 কিলোগ্রাম ফিপ্রোনিল নামক দানাদার কীটনাশক প্রয়োগ করন্তু। এই মাস বেবিকন লগাইবা পাই উৎকৃষ্ট সময় VL42, ইয়ারলি কম্পোজিট MEH-114, MEH-133 আদি শঙ্কর জাতীয় বিহন লগান্তু। এক একর জমি পাই 10-12 কিলোগ্রাম বিহন দরকার হইথায়।

0: শ্রোতা বন্ধু, শৃঙ্খলিত জীবনযাপন করা কি নচাহে কহিলে? শৃঙ্খলিত জীবনযাপন পাই শৃঙ্খলিত সমাজের রয়েছে আবশ্যকতা। সমাজকে শৃঙ্খলিত করিবারে যেমিতি সবু লোকঙ্কর সহযোগ আবশ্যক, সেমিতি সমাজের কিছু বিশৃঙ্খলা দেখা দেলে তার প্রভাব মধ্য অধিকাংশ লোকঙ্ক উপরে পড়িথায়। আজিকালি দেখা যাচ্ছে দিনকু দিন সমাজের অপরাধর সংখ্যা বড়ি চালিছে। অপরাধ নিয়ন্ত্রণ পাই আইনরে অনেক বিধি ব্যবস্থা রয়েছে, তথাপি ঘটুছি অপরাধ যাহা অনেকঙ্কু ব্যথিত করুছি। সমাজের বাস করুথিবা কোমলমতী শিশুঙ্কঠারু আরম্ভ করি ছাত্রছাত্রী বয়স্ক লোক সমস্তঙ্ক উপরে পড়ুছি তার কুপ্রভাব। এই প্রসঙ্গে নিজের অভিমত রখন্তি রাজ্য মহিলা কমিশনর পূর্বতন সদস্যা তথা আইনজীবী স্নিগ্ধারাণী পাণিগ্রাহী।
1: আমি গোটে ঘটনা ঘটিলে আগুকু আসুছে, কিছু প্রতিরোধ হচ্ছে, পুনি কিছুদিন পরে আমি চুপচাপ রই যাচ্ছে। আইন প্রাবধান বর্তমান যথেষ্ট কড়াকড়ি অছি। আইনে বিচার করা যাই মামলার শুনানি সরিলা আউ তাঙ্কু দণ্ড বিধান করাগলা, সে দণ্ডর কার্যকারী করিবা পাই আউ অহেতুক সময় নবাটা উচিত নুহ। ইয়ে গোটে প্রথম কথা। দ্বিতীয় কথা, একু রোকিবা কেমিতি? আমার সমাজরে বর্তমান শিক্ষাগত যোগ্যতা মাপকাঠি হয়েছি, কিন্তু সামাজিক মূল্যবোধর শিক্ষা আমি পাই পারু না। পূর্বরে থিলা গুরুকুল মানকরে সামাজিক শিক্ষা মূল্যবোধর গুরুজন মানুষ কেমিতি সম্মান দেওয়া, সমাজের কেমিতি পরস্পর প্রতি ব্যবহার দেখাইবা, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রূপে মু কহিবি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাইছি। কেমিতি আমি অধিকা পয়সা রোজগার করিবা সেইটা গোটে সফল শিক্ষা গুণাত্মক মান বলে আমি বিচার করছে, কিন্তু প্রকৃতরে সে পূর্ণাঙ্গ মানুষ রূপে গোটে গঠন হেউছি কি নাহি তা আমি বিচার করু না। ঘর মানকর হি প্রথমর শিক্ষা আরম্ভ হওয়া দরকার, যেউথরে কি পরস্পর সহিত কেমতি মনোভাব রাখিকি চলিবা, সে বাপা মাঙ্ক সহিত, ভাই ভৌণীঙ্ক সহিত, পরবর্তী সময়রে নিজর অর্ধাঙ্গিনী হউ কি সমাজর পড়োশীঙ্কর ভৌণী হউ, ঝিও হউ, মোর বান্ধবী হউ, সমস্তঙ্ক সহ কেমিতি মিলিমিশি চলিবা শিক্ষা, এইটা সমাজর ঘরু আরম্ভ হওয়া দরকার। এই যে যৌথ পরিবার ভাঙ্গি যাওয়া দ্বারা এই নিউক্লিয়ার ফ্যামিলি রে আমি সেই শিক্ষাটা পাইপারু না। আইন বাটে আইন অছি, কিন্তু এসব যাক অসামাজিক ঘটনা মান ঘটি চালুছি, তাকু দূর করিবাকু হলে আমি প্রথমে নিজ ঘরকু সজাড়িবা সহিত নিজকু সজাড়িবা মূল কাম।

শ্রোতা বন্ধু, বয়সর রাজপথরে এমতি অনেক থর মিঠা মিঠা দুর্ঘটনা ঘটি থাকে। হলে এবে রাজপথরে লু বহুছি, তেণু কাহার মন স্থির না। অনেকে এই সময়ের কৌশি হিল স্টেশন বা অরণ্যাঞ্চল চাল যাচ্ছে টিকি থা অনুভব করা, ঘঞ্চ বনানী প্রকৃতির এই সুন্দর বরদান। এই ঋতুরে এই বৃক্ষ ঘেরা অঞ্চলরে রহি খুশি প্রিয়জনক সহ দিন কটাই দিয়ন্তু কিছু মুহূর্ত পাই, এহা হেব আপনক পাই অতি সুখকর কথা।

0: বাউলা, এই বাউলা, কুহ কান্তি, কোটি আজি গলা তুমি
1: মানে
0: এতে করে ডাকুছে শুণু না যে
1: তুমি মতে ডাকিল।
0: বুঝিলি, যেতবন বিহারের শঙ্খধ্বনিরে মন্ত্র ভরি রয়েছে আম বাউলা। মো বাউলা সেই মন্ত্রে মোহগ্রস্ত হয়ে নিজক বাসরে দেইছন্তি, এয়া না
1: সতলু কান্তি? সে শঙ্খধ্বনি মন্ত্র ভরি রয়েছে।
0: নচে শঙ্খধ্বনি শুণবা পরে তুমি এমতি পাগলি পরে নিজক হজাই বসি থাকত?
1: যেতবন বিহারের মাটিরে পাদ দেলে সবু মানুষ মৌরি পরি হজিযিবে লো কান্তি।
0: সবু মানুষ না মনর মানুষ? মো
1: মনর মানুষ
0: যাপি মো বউল প্রাণটা কান্দি উঠে
1: কাহাপাই?
0: সেই পুরুষ যাহার রূপকান্তিরে বউল মোর আত্মহারা,
1: তুমি জানিছ কান্তি?
0: সবু জানিছি, তেজদীপ্ত শরীর, সৌম্যকান্তি রূপ, সত্যিকি আকাশর বুকুচিরি দেবতা ওহ্লাই আসলে, এয়া না?
1: হলু কান্তি, দেবতা যেমিতি জীবনর প্রথম পাহান্তরে যেতবেলে সেই রূপকান্তি মো আখির আয়নার প্রতিবাদ হল, মো দুর্বল হয়ে পড়লি, যেমতি লাগিল মো ভিতরে কি মতো টাণি ধরুচি, মোর হয়ে রহিপারুনি, কো গোটে অজনা হাত করে মো ধরি উঠুছি, সে হরি উঠুছি।
0: বল হি বল, আরে পুণি ভাবপ্রবণ হয়ে উঠিল
1: কান্তি,
0: দেখুছি সতকু সত তুমি পাগলি হয়ে গল বউল।
1: কান্তি সত্যি কোণ সিয়া আসবে নি?
0: পুণি সেই প্রশ্ন,
1: এ চাণ্ডাল কন্যার হৃদয় আ প্রাণরে মন ভরি সৌরভর মতুবালা স্পর্শ ঠাড়িবাকু সত্যি কোণ সি আসবে নি? পতিথর জীবনকু ধন্য করিবাকু সত্যি কোণ সি আসবে নি?
0: বউল, আমি চাণ্ডাল দুইতা বউল, পতিতা গর্ভরু আমার জন্ম, সবিঙ্কর কৃণ্যা, সমাজরে অস্পৃশ্যা, আম ছায়া স্পর্শরে কুয়াড়ে পাপ বলি হয়ে যায়। আচার্য চতুর্বর্ণঙ্কু দেখিলনি ছায়া স্পর্শ করিছন্তি কি নাই, কেমিতি পুনর্বার স্নানভূত হেলে বামন হয়ে চন্দ্রমাকু হাত মুঠারে পাইবা আম পাইঁ স্বপ্ন নহে তো আউ কোন বউল?
1: দোষগুণ আমার জন্মর কান্তি, কাহিকি কাহিকি ভগবান আমাকে জন্ম দেলে চাণ্ডাল পরিবারে, কাহিকি বায়ুরে কম্পিত আমার চূর্ণ কুন্তলকু উড়াইবাকু দেলে কেউ এক পতিত পল্লীর চিহ্ন অঙ্গনরে, কাহিকি কান্তি কাহিকি?
0: আমি শারদীয় উপবনর মুঠায় সেভাবে ফুলল বউল, নিষিদ্ধ পবন খুবেলাপ বিধুর করি অকালে ঝরি পড়িবাটা আমার পাই সার হইব, এই ধূলি ধূসরিত মলিন জীবনরে কাহিকি আমি আশারি হবা দেবতা ঋষির লগ্ন হবা লাগি বউল?
1: কান্তি
0: গন্ধহীন পলাশর জীবন নেই মু চাহিনি অলির প্রাণ ভরা গুঞ্জন শুণবাকু, পতিতা নিকটরে প্রলয়ের অর্থ কোন বউল?
1: পতিতা, পতিতার কোন প্রাণ নাই কান্তি, অস্পৃশ্য হেলা বলে জ্যোৎস্নার ছুয়ারে ফুলি উঠিলা ভি মন নাই, পতিতার জীবনকু ব্যথা জর্জর করিবাকু শ্রাবণী রজনী কোন আসি না? আষাঢ়ীর উদাসী সন্ধ্যারে কাহা পাই উজাগর রহি প্রতীক্ষা করিবাকু পতিতার মন কোন ডাকে না? বসন্তর বলয় পবন কোন তার রক্তর প্রতিটি বিন্দুরে তীব্র উত্তাপ ভরি দিয়ে না?
0: বল
1: তার কোন মানুষ ভাবে বঞ্চি রহবার অধিকার নাই কান্তি?
0: বল হে বল, কোন ভাবুছ তুমি
1: মানুষ ভাবে বঞ্চি রহবার অধিকার আমার কাহিকি নাই, কাহিকি নাই বউল?
0: মু কেমিতি প্রশ্নর উত্তর দেবি বউল? আমি দুই পরে গোটিয়ে নৌকার যাত্রী, গোটিয়ে লগ্নর মানুষ, কেমিতি কহিবি বউল তম আত্মা মো আত্মা ঠারু ভিন্ন বলি? সতলু বউল, অবিকল এমিতি অনেক প্রশ্ন বেড়ে

0: ভদ্রে, মো তৃষার্থ ভদ্রে,
1: কি তুমি প্রশস্ত বক্ষ, বিশাল বাহু, উজ্জ্বল মুখমণ্ডল, শান্তি ও কান্তির ধারারে পূর্ণ,
0: কোন ভাবুছ ভদ্রে? সম্মুখে তোমার ভিক্ষার্থী শ্রমণ, তাকে জল ভিক্ষা দে, তাঙ্কর প্রাণ রক্ষা কর ভদ্রে।
1: কিন্তু মু যে চাণ্ডাল কন্যা, সমাজের পতিতা, আর্যগণঙ্কর অস্পৃশ্যা, আপন মোঠার জল গ্রহণ করিবে কিপরি?
0: ভিক্ষু আনন্দ নিকটরে এ প্রশ্ন কাহিকি ভদ্রে? সে জাতিভেদ মানে না ভদ্রে, ভিক্ষু আনন্দ শ্রমণ যুবক, তাপাই ব্রাহ্মণ চাণ্ডাল, আর্য অনার্য সমস্তে সমান। ভীষণ তৃষা তুরুমু, তৃষারে কণ্ঠনলী শুখি যায়, মুন্ডায় জলদান কর ভদ্রে।
1: কিন্তু আপন যে আর্য
0: অনার্য ললনা, এইয়া না তথাগতঙ্ক ভাষার, জন্মরে কেহি ব্রাহ্মণ হুয়ে না, আর্য হুয়ে না, সে ব্রাহ্মণ হুয়ে, আর্য হুয়ে কর্মরে, জন্মরে কেহি পতিত হুয়ে না, সে পতিত হুয়ে কর্মরে। মু তৃষাতুর, আঞ্জুলাই জলদান কর ভদ্রে, মোর তৃষা নিবারণ কর।
1: আর্য
0: দিও, আঞ্জুলাই জলদান কর ভদ্রে, এ ভিক্ষুর তৃষা নিবারণ কর।

কে কে কে তুমি? আহ, যেত বনবিহারর নিঘঞ্চ অরণ্যানী মধ্যে নারী ওঠর এ খেলি খেলি হসর সম্ভার দৃষ্টি অন্তরিত হুয় না সখি, সম্মুখে প্রতীয়মান হুয়। তোমার উপকান্তি খুব নিকটর থাকে আখি পুরাই দেখা এ প্রাণটা মোর আকুড়িত। আস থরটিয়ে, কেবল থরটিয়ে মাত্র দেখা দিও সখী।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুণিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটর তথা 972 কিলোহার্জ যোগে। শুনন্তু আমার আজির কতটি কার্যক্রমর সূচনা। আজি দিন 1:10 মিনিটে অবলাগিত কার্যক্রমে প্রচার করব আধুনিক গীত। কণ্ঠশিল্পী মঞ্জুশ্রী ত্রিপাঠী এবং মিতালী চিন্নারা। দিন 1:30 মিনিটে রবি নারায়ণ শতপথী এবং শিশির কুমার শতপথী পরিবেশিত দাসকাঠিয়া গীত শুণবে। শ্রোতা এসএমএস দ্বারা অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন দিন 12টার দিন 1:10 মিনিটে চন্দ্রশেখর দাসক পরিবেশিত মৃদঙ্গ বাদন শুণবে। নারীমল প্রচার করব দিন 1:20 মিনিটে। এথিরে আম অভিনেত্রীরে শুণবে পায়ল মহাপাত্র সাক্ষাৎকার। ওড়িয়া কথাচিত্র গীত অপরাহ্ন 2:45 মিনিটে। অপরাহ্ন 3টায় হিন্দি চলচ্চিত্র গীত। শ্রোতা এসএমএস দ্বারা অনুরোধে ওড়িয়া আলবম এবং ওড়িয়া লঘুসঙ্গীতর কার্যক্রম চিরহরিত অপরাহ্ন 4টায়। অপরাহ্ন 4:30 মিনিটে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম। মিলিত কণ্ঠে দেশভক্তি গীত অপরাহ্ন 4:55 মিনিটে। অপরাহ্ন 5টায় নূয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনঠারে আয়োজিত নাগরিক সম্মান সমারোহে ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুঙ্ক দ্বারা পদ্ম পুরস্কার প্রদান উৎসবর সিধা প্রসারণ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিতমানসর 28তম ভাগ সন্ধ্যা 6:10 মিনিটে। যুবশক্তি সন্ধ্যা 6:30 মিনিটে। এতে বিষয় রয়েছে নিশামুক্ত যুব সমাজ কহিবে নীলকণ্ঠ সাহু। ওড়িয়া চলচ্চিত্রর গীত রাতে 7:02 মিনিটে। রাতে 7:25 মিনিটে জেলা হালচাল এইথে শুণবে বৌদ্ধ জেলা সম্পর্কে। কৃষি সংসার রাতে 7:30 মিনিটে এইথে রয়েছে সফল চাষী শুভেন্দু বেউরিয়াঙ্ক সহ সাক্ষাৎকার। রাতে 8:30 মিনিটে ওড়িশী গীত শুণবে কাশীনাথ পূজা পণ্ডাঙ্ক কণ্ঠে। রাতে 9:30 মিনিটে পব্লিক স্পিক রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির। রাতে 10:02 মিনিটে প্রচার করব নাটক ইতিহীন ইতিহাস রচনা সরোজ মিশ্র প্রযোজনা গোপবন্ধু চৌধুরী। উস্তাদ বড়ে গুলাম অলি খাঙ্কর শাস্ত্রীয় গায়ন প্রচার করব রাতে 10:30 মিনিটে।

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: অভুলাগীত কার্যক্রমে প্রচার করুছু কেতোটি আধুনিক গীত প্রথমে কণ্ঠদান করেছেন মঞ্জুশ্রী ত্রিপাঠী শিল্পী গাইছেন মালবিকা রায়ঙ্ক রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: অবলাগিত কার্যক্রমর পরবর্তী কণ্ঠশিল্পী মিতালি চিন্নারা। শিল্পী গাইছন্তি নিরঞ্জন রাউতঙ্କ ରଚନା।

0: হে নবীন সুন্দর ঘন শ্যাম হে
1: হে অঞ্জনানন্দন হনুমান
0: আহা
1: মো পৃষ্ঠ ভাগে বস
0: হ্যাঁ
1: ভগবানঙ্কর দ্বারকাপুর কু যা
0: আচ্ছা
1: ভাইরে
0: হ্যাঁ
1: হনুমান টিকে আনন্দ হয়ে গেলে
0: হওয়া কথা
1: অঞ্জ

মজরু সুলতানপুরীক অনেক রচনার কণ্ঠশিল্পী আশা ভোসলে এবং মহম্মদ রফি চলচ্চিত্র ইয়াদো কি বরাত।